0: আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
1: What's going on, everybody? This is your boy Kimali, and you're listening to YCRadio.org, the voice of today's generation. Listen.
2: Quick. Yeah!

0: Yeah, this is Monster the Savage, and you're listening to YCRadio.org, the voice of today's generation.
1: Yeah. আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Want more students to know about your department and what it has to offer? YC Radio has an easy solution. Promote your departments on our station. All departments from your School of Arts and Sciences, School of Business and Information Systems, and School of Health Sciences are welcome. A biology student says,
3: It'll be beneficial for incoming freshmen who aren't sure which major to choose.
2: For more information, contact Brian Graves at 718-262-5293. Once more, 718-262-5293. Or email him at bgraves@york.cuny.edu. Once again, the email is bgraves@york.cuny.edu. This is ycradio.org, the voice of today's generation.
4: Abby, don't be like that. We can all have fun for real.
5: What? I ain't never done anything like this before. You have? Why you ain't tell me?
4: Cause I didn't want you to flip out and think I was a thot or something.
6: I'm telling y'all, my parents are out of town for the weekend for a wedding, so you guys could come to my house. We could watch a movie at first, you know, ease right into it.
5: Maybe. What about, you know, protection?
6: Come on, girl. I ain't got nothing. You got something?
5: No. I'm just saying.
4: And I know I ain't got nothing.
6: So what's good? If y'all down, I'm down.
4: Abby, come on, don't be scared. I got you.
6: Yeah, we got you, girl.
7: They may be down. Will you be down? If you are, remember to be safe. Safe is sexy.
8: Oh, that man bought them back.